অতিথি ভাবরে আসই গৃহে ন রক্ষিতা কুজেবে অবলোকই ক্রোধ ভাবে কর্কশ বাক্য তাকু কহি অন্তে সে নরকে পড়ই বক্রতুণ্ড যে রুদ্র কঙ্ক কাক সহিতে যে বাবক।

চরাচরে অন্তে সে যাই পরলোকে পড়ে নরক সূচি মুখে কহই জগন্নাথ দাস পঞ্চম স্কন্ধে সুধারস সাদরে প্রিয় সাধু প্রাণী।

মারনাই মোকে আখিরে তুই টকি, মারনাই মারনাই মোকে আখিরে তুই টকি, মারনাই মারনাই মোকে আখিরে তুই টকি, মারনাই মারনাই

পুয়ো পাই তা ঝিও পাই মাটি বহুবার গাইছে নানা বায়া গীত। গীত স্বর লয় তাল তা আসুছি কি ন আসুছি সে কথা সে জাণি, কিন্তু সে গুণুগুণু হয়ে নিদ মাউসীকে মাগিছে তা সন্তান সুখনীত। পেটরে পেটে ভোক নিয়ে সে সাইতিছে তা সন্তান পেট পুরা আহার। সংসারে রহবার শৃঙ্খলা সংযমর মন্ত্র শিখাইছি তা ঝিউক বিশ্বাস রাখিছি। স্বাবলম্বী ঝিউ তার বুঝিগলে সে বুঝাইব অন্যকে আসন্তা দিনরে সংসার বঞ্চিব সেই বি গাইব

0: ইয়া বাসয় বাই তাই তাঙ্গে বাড়ি তের জহরা না তলে নিজ হাডা কাতা হাল তাকে জলকে পেলকে হাল তাকে হরে জানে বাণজা মানসে জহরা বাণজা
1: জহরা সানমামা না বাকিটি জিকে ইয়া বা সই বাই তাই তাঙ্গিতি বারেতি জহরা আপে
0: হাতে বাণজা নিজ মার অঙ্গনবাড়ি কাতাতে হাডানো হ্যাঁ হ্যাঁ তাকে চারে অঙ্গনবাড়ি আতে ইদ্রন্ডে নেহিতে কাতা ওড়ে মাকার পদান তাকে সাই দি ইচে নেহি বেশিমনে জাফিমনে চিঞ্জালসকে হিহিমনে পাটাসকে জাফিমনে
1: জাফিনে ওড়ে ই মা সরকার তি সুবিধা সবু এনা নাই হিবিয়া হিনে এদা জিকে হিহিনে ওড়ে কামাজ কে কিহিনে
0: নাই তে কামা হলে কিহিনে আমার কে বুড়া বুড়ি তাকে আমার কে নাই সুবিধা অসুবিধা সকে মাঞ্জানে ওড়ে গর্ভবতী ই আসকে মাঞ্জামনু এবাসকা পাইসকে ককার পদা থাকি যে বারেতে কাতা তানু নাই তে হিসাব পত্রসকে তান তানসকে মানে
1: মানে মাওড়ে নাই ইচ্ছারে ঝর্ণা নিয়ে চুটি এ কোকার পদাণে সেবা যত্ন খালি জোজসকে তামি সরকার হিনি খাদি হিহিনু ওড়ে এনে নিকতি নাই বিষয় জিকে বেশকি বেশিনু
0: হাতে বান্ডিতা মানেট এনে এনে যোজনা মানে এ কাতা তসকে বেশিনু এ যোজনা তলে সামিল খাল তাকে যে তাম্বুসকে চেষ্টা কিহিনু
1: হ্যাঁ তানে তলে এদিন বা পাটা সাটা জিকে কি ঐক্যর চিহ্ন হাল তাকি চিত্র চিহ্ন হালি না ছবি ইঞ্জিনিয়ারি এদান চিহ্ন হাল তাকসি এ
0: অঙ্গনবাড়িটা তো তিন বর্ষাটে ছ বর্ষ ভিতরে পিছিয়ে নি কথা হ্যাঁ মাত্র আমি গোটাই কেড়ে তো শূন্যটে তিন বর্ষ এ ককার পদা তাকসকে তাম তাড়ে তামগে তাকিসকে এনে এনে সুবিধা মেড়া হিনে ওটা এনা না হিনাই তিনাই এ দাঁড়িসকে বেশি হ্যাঁ
1: মা এমবিটি পদা কাজা মানু কিশোরী বালিকা ইঞ্জিনিয়ারি এ হাসকা পাঁচকে সরকার সুবিধা হিনে এ অঙ্গনবাড়ি তানা এ সুবিধা বাহিনে এ দাঁড়ি কিশোর বালিকা ইঞ্জিনিয়ারি এবাস কাকি হি হি নে কাদি মুড়িয়া এন এনি লাইয়া ইলে তা জিকে হিপ কে হিন মামা বা
0: হিপ কে হিন আমনে গটাই কি সে কিশোর বালিকা সর দুর্বল লড়াই আমনো কি নেতর আমার কি হিরে রচক উনা মানে এলে তা কালে বারে তা কি হিন এদা পাই জ অঙ্গনবাড়ি রন্ডি কামা জায় রন্ডি ককার পদান জাপ নাই কি ককার পদানি বেহ নাই পাটা জাপ নাই তিহ নাই এদি দেয় নাইতে পাই বারে তা কি রন্ডি অঙ্গনবাড়ি নাই ভিতরে যদি মানে চারে বারে প্রকারতে সুবিধা ইয়ানে ওড়ে নিহিসকে আহিনে এনা কিছি আমনি যোজনা মাঞ্জানে নাইতি যোজনা কি অঙ্গনবাড়ি কেন্দ্র আমি গান্ডা মানে ওড়ে তামি তরুপুর আমনি এমনি সরকারতে যোজনা যাহা মাঞ্জানু কি এছাড়া ওটা মাঞ্জানু এবার হলে নে বেসিনলে কিশোর বালিকা আপে ককার পদা পাই আপে অঙ্গনবাড়ি তাকে আপে বুড়া বুড়ি তাকে আপে এই বারেতে কথা থেকে অঙ্গনবাড়ি সাহায্য কি আনে ওড়ে ইদের অন্ডি অঙ্গনবাড়ি কেন্দ্র যদি মানে ছাড়ে অঙ্গনবাড়ি দিদি যদি যদি এ জাতি লোক মার মেশিন আনে মার রাতে কুই লোক তাই ওটা কুই লোক তাণা কুই নাই তা ওটা কুই অঙ্গনবাড়ি মাছি সারে হারেকা সুবিধা ওটা হারেকা অজিনে এটাকে মা লোক হলে রচাকা বাসা পুনা

0: পেট কেসারে মানে বাহি এক কাশি নিহি ওজন আনি প্রত্যেকা তামু তা পনেরো দিন তা পনেরো দিন হেরকি কাহাজি চতুয়া অঙ্গনবাড়িতা মানে আকি হি এক কানা ওজন ইম্প্রুভ কে হলে চেষ্টা কি নম্বা সে ঠিক ওজন আহাচি সারে অঙ্গনবাড়িতা সে আতে বা এলে চতুয়া আনকো কাছে আতে বা সব বেলা এর ওজন ইম্প্রুভ কি নমে
1: মাস তাকি লেগে হিবে আহিনে কি সপ্তাহ তাকি হিবে আহিনে কসকা গুডু আপে চতুয়া আপে
0: কসকা গুডু তো সপ্তাহ তাক সপ্তাহ কে তিন দেবা
1: তিন দেবা
0: কোকার পদাঙ্কে এ প্রি স্কুল থেকে কোকার পদাঙ্কে সপ্তাহ তাকি কিশোর ওজন উচ্চতা অহি তামি ব্লড কম মানে কি হিমোগ্লোবিন কম মানে কি বেচেন্ড দিনে সব ওজন অহি হিমোগ্লোবিন টেস্ট আনে তাই কম মাছি সারে মেডিসিন হিপ কে আনে তাম্বো অটর আন পতে কানে অটর টে উনিশ পদা আওয়া পিএমএস ওয়াই প্রকৃতি গুন্ডা বাহিনে অটর টে উনিশ তাকে গুন্ডা বাহিনে এ দাঁতি এ অটর টে উনিশ হিনে পিএমএস ওয়াই জি বাহিনে এট সাকবা চোনা মুড়ি ছতুয়া খজরা এজি হিপ কে আহিনে এস্টে অঙ্গনবাড়িতা পদ পদা বানু বাতি সার কেসকা নরবে কি হ্যাঁ হ্যাঁ বিতরা ওহা হেল্পর জাঁড জাড়া খা নো জাঁড জাড়া খা বহুত পদা হাটি হানে কেসা কোডা নরবে কি হ্যাঁ দোয়া পোচা কি হ্যাঁ হ্যাঁ বিতরা কুকি কিনে বিতরা কুকি কি সারে এ বি কাহিনু জলে না এপুন্নু গীত কেক না এপুন্নু এন্দি না ইস আইয়া কি এদিকে আবা কি জি পুনা গটা কা জাপ নাই
1: আউ কবিতা নি ওড়িয়া তলে জাপ হিন জেরি নি কথা হুম
0: ওড়িয়া তলে জাপ হিন আমি ই দি এনি পশু
1: পশু
0: ই দি ই বাস এম বাস ই সে সোই বাই জি কুঞ্জেড়া ইয়া এট মানে কি সব তুমি বাই ইমপ্রুভ কি বে
1: আপনি পরিবা ভিতর আপে আ যাই কুচা ভিতর আপে পুঙ্গা আপে কি পরিবা পত্র ই দি ভিতর সব জাপ হিন জেরি নি কথা হুম আহা
0: হ্যাঁ এ কেসা কোডা নর হা হা প্রার্থনা কি হা হা অন্ডা চিঞ্জা হা চুটিয়া সেরে তাম্বু তামে চ হান এস্টে নাটা এনা আতে না আতে যে সব খবর বার্তা ইটি হে মাবো সব কামা কি হে নমি পদ পদা এছি বেলা নম্বর দুটো আতে কে না আইতে স্যার তামে পাই সরকার রে হাঁদান স্কিট এমবাতা এনে এ তামগ থার্মোমিটার মানে ডেটল সব কিছু সরকার তরফ রে হি হি হিপ কে আনি জানে এ আতে চেক কে হ্যাঁ মাবো তামগ সিরপ হি হি নমি উনা লোক স্যার আশা দিদি তলে মানে চেক কে হ্যাঁ নম্বর হিনে কে না হিনে যে সিরপ হি হি মেডিসিন সব প্রকার সুবিধা খেয়ে হ্যাঁ জানছে সরকার
1: বহুত ধন্যবাদ ইচ্ছে কিছু প্রকার জিনিস ঘটে নাটতাণি কোকারি পদা জানা আনে যে বুড়া বুড়ি এপে কামা খেয়ে যে কথা ওড়িয়া বুড়িয়া জিনিস বেস্তাতি ইদা তাকি বহুত ধন্যবাদ ই অঙ্গনবাড়ি দিদি তানা তো অঙ্গনবাড়িতে এনা নিয়ে সুবিধা মেড়া হিনে ই সুবিধা বিষয়ে বেচাই
2: না রাহা তাকি পাচর নড়ে মারো হবে না
3: কই মাঝে যা

0: হাইলে রেডিও শুনতে রেবা সরতে ভাই বইনি মনকে মুই বন্ডকু জোয়ার কর দিলিনি
1: তুই একা জোয়ার করবু সি কেনতা আলে রেডিও শুনবা সরতে ভাই বইনি মনকে মুই বৈদি জোয়ার কর দিলিনি
0: জোয়ার করবার আছে হলো প্রথম মাসি কর জোয়ার করবার আছে বৈদি
1: ই
0: কেড়কি বল থানু তো জগলি আছে মুই বৈঠক লগে কেনে যাই রইলু তুই
1: কেনে যাই রইলু বলে আজি কালি গণেশ পূজা কি নেই ভোজি চালি রেলা হাইতে যাই রইলি খাইবা কে বন্ডকু আইটা কি নে বিলম হেলা আইবাটা আরে
0: জবর খাইলু আজ কাই কি
1: জবর তো খাই

0: Vale,
1: कैसा कैलाश?
0: आज ही सादा का आपा
1: आज कल तो कोट दी छाती मन मिल लानी है टा मन खाईला सुने कि नहीं बोल लेनी
0: एटा मन नहीं
1: छाती मन मिसा ना खाई बार के
0: मन खाई बार नहीं
1: आ ले ले कोट दी
0: कोट दे मिसा खाई नहीं है जरा 50 मान लगा पीड़ा
1: आ ले ला मन कार्य कर मन सुन ला सुने कि बाबू
0: होय सुन ले आपा
1: केनता लागला नी को
0: सरते बोल लागला ने एदे तो पता रो सादा लागबा जे हालो चैसे जा सरते प्रोग्राम निर्माण से लागला ने अरे रोड घाट मन दिखाई आन लागनो সেদিন সে পারি বাবু সঙ্গে মন্দুয়া রোগ বিষয়ে জিকাই করে আনি গেল এটা মিশা নিমান্ত লাগে না আর জানি গেল আর রোগ বিষয়ে পয়লা আস্তে আস্তে রোগ উপরে আগা সেটা তো পাতার রোগ
1: হলে গণেশ পূজা করলাস কি বাবু
0: গণেশ পূজা বিসর্জন হয়ে গেল আপা কালি
1: বিসর্জন মিশা করে দিলা আসবে কি তাহলে বিসর্জন থানে পিলাটাকে মানে বিসর্জন করবো বলি পানি আনে মানে বুড়ি গলাইনি বলাইনি যে এটা মানে কেনতার তো চেষ্টা করবো আলে রেলিনী বাবু জোয়ার লাগো
2: হ্যালো চৈতিজন
3: হ্যালো মামা জোয়ার জোয়ার
2: জোয়ার জোয়ার কে কইলাস রে বাবু কন্তিনু কইলাস নি না অল্প সাং দিয়া
3: মই সঞ্জীব কুমার রাও গিল্লুপুট খান কইলি নি মামা
2: সঞ্জীব বাবু কেনতা রাচাস
3: নিগাছি মামা আজি কাই গটে গেল কি আপ
2: গলা হাটে কই রেলাস ও গটে লগলে প্রোগ্রাম ভাল না লাগে বলি করে সেটা কলি করি করি বই দিকে আনলি আছি সে কাতাইছি কাতাই দিয়া
1: আলে বাবু জোয়ার লাগাও
3: আ আপা জি
1: নিকাচাস কি বাবু
3: আমি খুঁজবু না শ্রোতা ভাই ভৌণী মান মজা লাগছে
2: ইয়ে বই দিয়া খাইটা বলে মুই ন আসি বলতে রেলা বৈঠকে মুই কইলি নাই
3: মামা পাকড়ি
2: জানা পাকড়ি লোক নাই এটা হাড়গুড় খাইবার লোক এটা মন
3: কাজ
2: আলে সঞ্জীব বাবু
3: আপা মামা ভাল ভাল কি
2: সব লোক ভাল আছো বাবু
3: বাতিয়া হবার পিলা আরে বাটে নহলা পানি পানি বর্ষা আরি তো তো হারি গেলা বে বেড়া কুড়া মানে তো পানি পানি দুর্নীতি পানি নাই ভালালা বর্ষা গোটে মাঠ মারলা সবু কুয়া এটা মনকে ভাল কাম দেলা তার মামা
2: এবে মাত্র বর্ষা ছাড়লা পছে কেন্তার খরা চেগলা আছে আজি হ্যালো সঞ্জীব বাবু আমার কার্যক্রম মনে শুনলাস নাই বললি হাটে
3: কার্যক্রম তো ভাল লাগলা আর সে নাটক গোটে দেখলা সেটা বড়িয়া মজা লাগলা
2: ভাল লাগলা
3: আর আমার তো দুঃখ টুক তো হালো চেতি জন তো এটা রবিবার কার্যক্রম মঙ্গলবার শুনাই লাসনি সেটা দুঃখ টুকর কথা ভাল কেমতি হেলানি তাই এটা তো দুঃখ সুখর এটা কথাবার্তা হালো চেতি জন আর রেডিও কে পাচার তো সব সবুথানো আর অধিক ভাল লাগলানি আরে হ্যালো শ্রদ্ধা লাগাবা গীত আর ভাল লাগলানি সব কার্যক্রম ভাল লাগলানি আপা আর মামা আরে কোনটা আরে বাঁচবাকে নাইনি
2: আলে আলে নিমান কথা সঞ্জীব বাবু এনতি সে আমার কার্যক্রম শুনতে রা আরে আমার লগে এনতি সে ফোন করি করে তোমার মতামত মন দিতে রা
3: ওই আপা মামা
1: তোমার মতামত মিললে সরি আমি আজকে আরে অধিক নিক করবাকে চেষ্টা করব
3: হয় হয় আপা কার্যক্রম ভাল লাগলানি আপা আর ভাল লাগবাটা ভাল কইব একা না আর আর কার্যক্রম তো সব ভাল লাগলানি আর কোনটা আছে বাঁচবাকে নাই নি আর
2: হলা আলে আলে আর গোটে ফোন আইলানি সঞ্জীব বাবু রইলিনি জোয়ার জোয়ার

0: হ্যালো চৈতিজন।
1: হ্যালো নানি, কথা আবাকে লাগুছে মন।
0: জোয়ার জোয়ার, কে কইলাসনি বাবু? কোন তেন কইলাসনি?
1: জোয়ার জোয়ার, জিলা কলাহান্ডি পাকেলপড়ারু রেডিও সাথী ক্ষমা সাগর সাহু কৌছে।
0: আলে ক্ষমা সাগর বাবু, নি কচাস কি?
1: হ্যাঁ ভালো আছে নানি, আর তোমার সে দাদা আর নানি কেনতা ভালো আছো?
0: আমি মিশা ডৌলাকা আছু, তোমার ফোন কে আগে জাগি দিলু?
1: আমি তো হেতির লাগি বসিছু, আমি কথাবার্তা হেমু বলি আর।
0: হ্যাঁ আমার সর্তা ভাই বোন মানে ফোন না করলে নিকো না লাগে কি নেই? আরে কাই কাম করলাস নি আজকালি বাবু?
1: মুই কপড়া দোকানতে দিছে, বাজার বাজার বলে গর কপড়া বিকছি।
0: আজ
1: মেলেরিয়া উপরে গোটে সচেতন গীতটা গাউছে,
0: শুনাই দিয়ে।
1: মেলেরিয়া কু সর্বে জানি থ ভাই, যাহাকু কামুড়িলে

0: ঝরা পুঙ্কাকু ভাই বিশ্বাস নাহি অন্ধ বিশ্বাস এহা জানিছ ভাই হে সতর্ক রুহ মশারি টানি সর্বে সমস্তে শুয়হে সতর্ক রুহ।
1: বড্ডে নিকো গীত গোট কাইলাস মাতর বাবু আলে ক্ষমাসাগর বাবু জোয়ার জোয়ার ইয়ে গীত মিশা লেখবাটা হেগলানি আর ইয়ে আমার লোক মনকে সচেতন করবাটা মিশা হেগলানি এ ভিতরে
0: এটা তো আর গীত আছে এলে আর শ্রোতা মানে অসেত বলি কর তো দুই পথ খালি ঝলক টিকে দি দিছে আর
1: বড়িয়া লাগলা ক্ষমাসাগর বাবু মাতর কাইটা এবে তুমি কইলাস কি নাই যে মশারি টাঙ্গি করে শোবার বলি
0: হ্যাঁ
1: আমার বৈদিয়া পাকে মিশা সরকার দেলা আছে গোটে মশারি মাতর সে কাইটা কলানি জানস কি তার পিলাকে সে মশারি দিয়ে করে মাছ ধরবাকে পটাইলানি
0: তারপরে তাকে যদি সফা করমা বইলে বি আমি খরারে শুকাই দেবাকে পড়বা ঠান্ডা শীতলা জায়গায় শুকাবাকে পড়বা ছাই রে খরারে বি শুকাই দেলা বলে তার ঔষধ ধর পাবারটা বি কমে যা সেটা বি আমার শ্রোতা মানে যে যেটা জানবার কথা
1: কার্যক্রম
0: তো দাদা মতে বহুত বড়িয়া লাগুছে আমার চৈতি জন্ম
1: ডায়ল
0: আকাশবাণী তারপরে আমার শ্রীমদ ভাগবত বাণী তারপরে যুববাণী কার্যক্রম করলহরী মূর্ছনা অনেক প্রকার যেতে আমার জয়পুর কার্যক্রম সব শুনি করে আমাকে খুশি লাগুছে বলে তোমার সঙ্গে দুঃখ সুখ হিসাবে আমি কথাবার্তা হয়ে এমতা কার্যক্রম কে আমি খুশি বড়াই নৌমু বলি তো মতো বহুত পছন্দ লাগবার দ্বারা দাদা সুবিধা হলে ফোন টিকে টিকে লগাই তোমার সঙ্গে কথা হচ্ছে আর
1: আমাকে মিশা জবর সারদা লাগলানি বাবু সবু হাট তুমি ফোন করলাসনি আমাকে জবর সারদা লাগলানি এমতি সে আমার কার্যক্রম শুনতে রা বাবু আরে আমার লোক এমতি সে ফোন করি করি আমার কার্যক্রম র মতামত মন দিতে রা রইলুনি বাবু জোয়ার লাগ
0: নানি রৌছে জোয়ার
2: জোয়ার জোয়ার হ্যালো চৈতি জন
3: হ্যালো
2: কে কইলাসনি বাবু কোন তিনু কইলাসনি
3: হ্যাঁ জোয়ার আপা
2: জোয়ার জোয়ার
3: মই জয়পুর কুমবার থেকে নবীন কুমবার কইলে নি কা
2: আলে নবীন বাবু নি কো আছাস কি
3: হ্যাঁ আপা ভালো আছে
2: আর খাইলাস বিকি বাবু
3: হ্যাঁ খাইলি আর শুইলি আপা আর উঠি করে আর মূল টানো আরম বলছি কেত থেকে লয় লয় লয় বিজারে যাইছে লেবে লাগলা
2: ও হেটা তো আমি জাগি রে লুকা হেলা না করলাই নি বলি করি
3: লগাই লগাই লগাই চেষ্টা

0: করে গাইলাস দিদি,
1: এমনি
0: সে আমার কার্যক্রম শুনতে রহ, আর আমার লগে এমনি সে ফোন করি করি তোমার মতামত দিতে রহ, রইলু নি জোয়ার লাগ।
2: জোহার মামা, জোহার দিদি,
1: জোহার জোহার।
0: আলে বৈদি, জবর ফোন মন খেটলা, কেতে লোক মন ফোন করলাই, এবে সব ভাই কইলা কি কেড়ে বেল থান ফোন করলুনি, এবে লাগলানি বলি করি, কেতে ভাই বহিন মন ফোন মিশা ন লাগলানি, সেটা লাগি বলি করি আমি কইলুনি, যেতে ভাই বহিন মন ফোন ন লাগলানি, সে মন মন দুঃখ ন করা, আইলা হাটকে সে মনর ফোন মিশা উঠাই দেবু, সে মনর সঙ্গে দুঃখ সুখ হেবু, আর সে মনর থানু মিশা আমার কার্যক্রম র মতামত মন নেবু,
1: বেলকে দেখালে সঞ্জে লাগবে
0: গালুনি ভাই বইনি মন জোয়ার জোয়ার।

শুনিলে ফোন ইন চৈতিজাহ্ন কার্যক্রম। হ্যালো, চৈতিজাহ্ন আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপন মানে কার্যক্রম শুণুচার। আম কেন্দ্র কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 204.5 মিটার তথা 1467 কিলোহর্জ যোগে, এফএমে 103.6 মেগাহর্জ যোগে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর আপ যোগে শুণন্ত। হিন্দি সম্বাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি রু।

শ্রোতা বন্ধু, মেক ইন ইন্ডিয়া হেউছি ভারত সরকারଙ୍କ দ্বারা আরম্ভ করা যাইতিবা এক প্রমুখ জাতীয় কার্যক্রম। ଏହାକୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି 25 ସେପ୍ଟେମ୍ବର 2014 ଶୁଭାରମ୍ଭ କରିଥିଲେ। ଏହାର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ଭାରତକୁ ବିଶ୍ୱର ଏକ ପ୍ରମୁଖ ଉତ୍ପାଦନ, ଡିଜାଇନ୍ ଏବଂ ଉଦ୍ଭାବନ

শ্রোতা বন্ধু শুনিলে সমাচার সন্ধ্যা ক্রমে নিউজ এট নাইন এবং পরে স্পোর্ট লাইট এসব কার্যক্রম লিগুর প্রচার করলু আকাশবাণী দিল্লি আকাশবাণী জয়পুর কেন্দ্র আপনার কার্যক্রম শুণুচার প্রচার করছু গ্রামোফোন রেকর্ড থিবা সুগম সঙ্গীতর কার্যক্রম কার্যক্রম প্রথম গীতর শিল্পী অক্ষয় মহান্তি গীত রচনা করছেন শীর্ষানন্দ দাস কানুনগু সঙ্গীত নির্দেশনা অক্ষয় মহান্তি

এথর শিল্পী বিভু দাস, গীত রচনা করেছেন শীর্ষানন্দ দাস কানুনগো, সঙ্গীত নির্দেশনা অক্ষয় মহান্তি।

কথাচিত্র হম দিল্লি চুকে সেনম, শিল্পী ডমিনিক এবং কবিতা কৃষ্ণমূর্তি, গীত রচনা করেছেন মেহবুব, সঙ্গীত নির্দেশনা ইসমাইল দরবার।